0: মে এসে মে মে বেঙ্গলি হু বাংলায় কথা বলি আর বাংলার রসগোল্লা ভালোবাসি দু লাইন বলু ম্যাম
1: জি জি বলিয়ে
0: দিখাওয়ে কে শরীফ বননে কি আদত নেই হে হামারি দিখায়ে কে শরীফ বননে কি আদত
1: নেই হে হামারি জি ক্যা বাত
0: চাহে জেসি ভি হো খুলে আম বলতে হ্যায় হ্যায় না
1: বহুত বড়িয়া তো ইয়ে পংক্তিয়াঁ আপনে খুদ রচি হ্যায় কি কহীঁ সে কিসি কি
0: নেই নেই নেই আমি ইমিটেট কিয়া হ্যায়
1: জি
0: তব তব আচ্ছা লাগতা হ্যায় শায়রি তো
1: জি
0: ছোড় দেতা হু ইসসে প্ল্যাটফর্ম মে
1: হমেয়ে তো বতাইয়ে আপনি আসম কি বাত আপনি কহি তো আসম মে রহতে হ্যায় ইয়া ইস সময় জো গাঁও কা নাম
0: ইয়া আসম মে সুনিয়ে মমতা জি হামারে আসম মে ডাইভার টু পার্টস হে এক পার্ট কা নাম হে ব্রহ্মপুত্র ভেলি ওর দূসরি পার্ট কা নাম হে বরাক ভেলি বরাক ভেলি মে হাম ইনহেবিটেন্টস হে হামারে জ্যাদাতর হামারে ইয়াঁ পে বেঙ্গলি কমিউনিটি কা বেঙ্গলি সংস্কৃতি কা ধরোহর হে ওর দূসরি জো ব্রহ্মপুত্র ভেলি হে ও তো লার্জ নাম্বার অফ এসামিজ কালচার হে এসামিজ বিহু এসামিজ গানে জো হে ও তো অ্যাভেলেবল হতে হে ও বাত করতে হে হাম তো বলতে হে আমি তোমাকে ভালোবাসি ও বলতে হে ময় তোমাকো এসে করকে কিয়া বলে ল্যাঙ্গুয়েজ
1: ওর বচ্চে কো শুয়ালি
0: শুয়ালি জি জি জি আপনি সেই পকড়ে হে ওর হামারে ইয়াঁ পে তো লার্জ স্কেল সে আসাম মে টি গার্ডেন কড়কদার চা জায়কেদার চা ক্যা বাত হে ওই এক্সপোর্ট হতে হে আর বহুত লাজবাব ও ড্রিঙ্ক হে
1: জি জি
0: তো আজ ইস প্ল্যাটফর্ম মে এক গানে কা লুৎফ উঠানা চাহ
1: জি বতাই কোন সা গানা সুননা চাহতে হ্যাঁ
0: ফিল্ম কা নাম হে সির্ফ তুম ওর গানে কা বোল এসে পনসি